আনি শিলং খুবর বান পুলিয়ে দি কানি জানায় কি মাত বকংসান যোগ খুবর লাইটবা সরকার ইন্ডিয়া এক স্কিম থামাই কবালা খামপনবা কবা নি বুঝলি হাকা জাকা যোগ স্কিম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কাকা এম জি এন আর ই জি এস লাপলাইট কা সরকার মেঘালয়া ইয়াকা ওয়ান টাইম স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল ক্লোজার স্কিম না কমন্তা গিনং ত্রে কা এম সি সি এল কাবলা কট পালাত খন্ডাই ফো ক্লোর তঙ্কা কা ওয়ান টাইম সেটেলমেন্ট কতা কা ওটিএস স্কিম জং কা সরকার মেঘালয়া কপন পাও এ কা থং জঙ্কা বান কন্তি রকম এম জুগি পাটবা অম তং না কাবা পিয়াং ই জিং তৈ জিং সিনা অং ও মন্ত্রী রংবা কনরাড কে সংমা বাট রাখি কা সিনট কলেজ সিয়া কলংখু স্নি সেন গান রিপুয়ে জঙ্কা দা কা প্রোগ্রাম গবা কৃপং কি খুবর কি বাবনিয়া কা সরকার ইন্ডিয়া কালা পলাট এক স্কিম কবা থামাই কবলা আয় কৃতেং কা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি গ্রামজি কবান বুঝলি এক স্কিম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কথা এম জি এন আর ই জি এস রংকার বের কি লাভ ইয় কামিও জাম কি বেলা পেনখলান বাট কা ডোর বাই বেলা কবলা কন্তিও কথিক স্কিম কবলা ত্রে কা মার ডোর নাদু অনেন কসি কা আয় এ কা লাট বান বেলা শিস পা আর পুসান স্নি হাদু শিস পা স্নি বাট কা বাই বেলা কান লং হা কা ডোর লাইস পা তঙ্কা শি স্নি কবলা কন্তিও দা পালাত শিফ হো নাকি শিস পা হাদিয়েন কথে কা রায় কবলা পেলাট দেখ সরকার পেডেন কা দরবার ক্যাবিনেট যখন সরকার মেঘালয়া নিন কসি কালা আয় জুমন জল বান পন্ত্রী কাম নো ইয়া কাতিক স্কিম ও মন্ত্রী রামবা কনরাদ কে সাংমা উল অং বা কজলা কালা ইয় ইয়া কমাং তঙ্কা বাশি হাজার শিস পা আকলোর তঙ্কা না কাতিক স্কিম বান পন্ত্রী কাম হাকিনি কি খিন্দাই বিনাই কি বান ওয়ান বাট লাপনিয়ার ইয়া কি জাত কাম বান পন্ত্রী কি বান কন্থোপ ইয়া কি সুরক সুনং হাকজলা হাকি থান নং কন্দং কি অঙ্গনওয়াড়ি সেন্টার কি ইং স্কুল কি প্রজেক্ট কন্তিউ ইয়াকা কামাইকাজি না কবন্তা গজিং এম কোবা মানলা কসঙি বাট না কবন্তা বান সুমার পেনে পেনসা ইয়া কামারিয়াং ও এম এল ই কসরা ও বা গেভেন মিগুয়েল মিলিয়াম উল অং বা ক সরকার মেঘালয়া কাল পেলাট ইয়াক পিসা কবা খন্ডাই ফো পয়েন্ট সান ক্লোর তঙ্কা লিং বা কা ওয়ান টাইম স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল ক্লোজার স্কিম না কবন্তা কি নং ত্রে কে এম সি সি এল হা কি আর্টলি কি সিনাম মাং তঙ্কা ইয়াকাতে কে স্কিম লা পন্ত্রী কাম হা কি লাইতলি কি ইনস্টলমেন্ট কথা লাই পুনরি উক্লোর তঙ্কা হাও বনাই লিবের উসনাম আট হাজার আর পুসান আর পুঞ্জ উক্লোর তঙ্কা হাও বনাই নাই তুং জো উসনাম আট হাজার আর পুসান বাট ইয়াকা আর পুঞ্জ উক্লোর কাবাসা লা পেলাট হাও বনাই জলিও আট হাজার আর পুনরিও ইয়া কাবলা আইটি মন্তা সাকি নং ত্রে কা এম সি সি এল কি বেদে হক বান ইয় সু সু বা গেভেন উল অং বা কা সরকার কলা দেব সে পুরা লুট ইয়া বারো কপিসা কা বদে বান সিউ সাকি সাপ্লাইয়ার হা কিনি কি খিন্ডিয়াত বানায় বেলা লাক কবই নি কিনং এলাম বা রং বা জং কা সেং এন পি পি কাবলং রু কা মন্ত্রী ক্যাবিনেট বারেম জং কা সরকার মেঘালয়া কা কং আমপরিন লিং দো কালা অং বা দেতাং কা সরকার ইন্ডিয়া কাবদন ইয়া কা বোর বান পন্ত্রী কাম ইয়া কা ইনালাইন পারমিট হা মেঘালয়া কাটকুম কা বোর বলা পেনকোপ হাকা দা কারিতি সংসার গরি হাবাক্রেন হাকি নং পথাই কুবর কা কং আমপরিন লিং দো কালা মাহা মি কি সেং সাইন পৃথাই বা কিম দেই বানি লাম বাকলাই কি পাইবা দা কা বাকুলার বান পেনিও এক আই এল পি লাদা কি পাইবা কি জিয়েত একি বান ইয় ইয়া কা বোর সংসার কা কং লং দো কলা অং বা কামাত কবাই দেই বা কা আই এল পি কা দন বুন কি সক কদত কি বে দেই বা কা রিতি সংসার জং কা রি বার কা সং বে তং হা কা রাই জং কা তনাত কর বার রি জং কা সরকার ইন্ডিয়া কলা কন্তু ই কিনং এলাম সান পে থেই বা কিন ক্রেন হক ইয়া কা নিয়ে সে কি পাত বা বাত বান কিয়ার না কা বা আই কি জিং কুলার কি বা পালাত একা বর বার কা ইখতিয়ার জং কা সরকার জেলা দা কা বা কলা বানজুর বা কা রাই বান আই একা আই এল পি কাদেই বে ঠিক তং হা কা সরকার পেডেং কানিয়ে কা খুবর কা ওয়ান শফি না কা আকাশবাণী শিলং না কা আকাশবাণী শিলং মতাঙ্গি বিতেং ইয়া কি খুবর কি বিরং সা ও মন্ত্রী রংবা কনরাদ কে সংমা উল অং বা কা ওয়ান টাইম সেটেলমেন্ট লানি কা ওটিএস স্কিম জং কা সরকার না কা বন্তা কি কালি কামাই
Kapan pao yung katong, jong ka sorkar, ban kinti, yung karukom im, jiki pat ba, om tang na kapapan yang ba.

หาจริงๆจริงๆนะหาบ่าจริงๆเรนหากโปรแกรมปันกุบุรมบละปันลองดากะเซงกิตรายตรอกอูมนตรีรังบาอุลองบากะสรคารกะลาชิมยะกะไรกะบาดากะจริงชลอร์บันอมเคนชูละนิปันดำโนยะกะปิซาบะกะดิบันโยกะบาจันกอดพราสปะสันโพกลูตังกาหาดูชีฮจาร์กลูตังกานากะบันตาบันปินสติงยะกะจริงคียากะคาจนานากะบันตากิคันริฮจาร์งุดกิตรายตรอกบัดกิลองเยียงลองเซมกิจงกีอูคอนราดสังมาอุลองบากะไรงันองเบียงกะตู้อูคอนราดสังมาอุลองบากะรอยกะมันกะดีเป็นคุณทุบหลังยากิจิงเตยจิงชนะรังกัดบักิสินจามคันตีวิกะเบ็ดกะเบียงจุกิปัดบะบัดอุลเปอร์ตูรูยากิสมบูตมนตรีรังบากะกิบะมันตาจงกะจิลาคาตาอิบะสงอบาลังดาฮาร์บัดบะเพรสตุนตุนซองกิเบลาซิมเคียบันวันระอัคมัดกับสรคารยากิจิงอูจิงนามจองกินองคายีกิเบซาลานมาร์ชาบารีอุมันตรีรังบะคอนรัดเกสังมาอุลกันตุยกินองปัญญาตยากิกาลิกามัยบากินเป็นเบจรันติยากิพิซาตังกาบัดเป็นมิเลียนบันซิลติสตายากิใบคาจนาบันลัดยากิจิงเป็นลังยากิใบคาจนากับละบันลองเบียงกิจิงบันเคียฮาดีนฮบุนhadian ba kasarkar kla pentri kam ya ka one time settlement scheme haba ajing kren na kajing elang pen kuburam u menteri rang ba ulakular ba na kali ang kasarkar kan yai biteng ban pen bahai ki rukam tri kam ki jongka da kajing tri lang bat baru ki be de benta kana ban kenti saprang ya ka jela meghalia leng ba ka sensyar khadar ka ba da kajing kitli Kasinot College nen kasi kala rakhi e kalengku sngi seng ne ka foundation day ka ba nripway jong ka da ka program ka ba pen i e ka jing yak linti jong ka tegi jaka puli ha ka ba ai jing nan jing start ka jing janai ka jing wat banyak bat ka ba ai jing syakri e ka imlang saalang. UML e ka tahan yu ba adal bat nong rum mulai dan rengkat ha ka tegi jing rakhi e kumukong san kat ba ka director jong ka tenat art and culture ka kong Camelia Dorin Lengwa kala long kesembut kong san. Hak tiga sengi la pelat pat ba ya atli ki kot ki bela penmi da kata ya cakap pulih ki bela ai kerteng look south policy vis-a-vis Meghalaya but ka shadows of 1975 the emergency and Meghalaya's journey as a young state ka sinat college sinan kesengi ka penkup buram ru ya ki samla pulih ki bela yuk nam haki jeng pulih ya ki nong yuk ya ki scholarship pakerpang bat ru ki nong hikai ki bela pendep arpusan senempura haka jing ai jing syakri ki jong ki haka kam. Uba nong rum ula ai kuble ya ketika jaka puli, bat ula kentu ba kandang yai beteng ban ai ke jing syakri na ke benta ban kentiu ya ke puli putih ha Meghalaya. Haka jing ilik kai football FIFA World Cup. Haka wat ke balai puar ke England kalai yuk ban rung syaka wat ke bakat nriu. Hadian bakala job ya ke DR Congo da R Rakaway. Haka jing ilik kai ke balai long nin kamit. Haga jingi lek kai ke bebut ke balong ne ke step pan ke Belgium ke la penlim no e ke Senegal da lai gol la ar gol. Da ke niki jing job ke Belgium ru ke la yor bandrung syakawat ke bakat rio. Nang ta, haga jingi lek kai hape dengan ke USA bat Bosnia bat Herzegovina ke nong job ke la yor bandrung syakawat ke bakat rio. Ke USA ke la job da ar gol la not bat poi syakawat ke bakat rio jong ketai ke lempungi lek kai football ke bahik tam jong ke pertai. Katnat cooperation jo kesorkar Meghalaya nen kesingi kala pli ya kata yo ko bekerpang jong ki cooperative. Kata ka cooperative week arajar apun riu ha prime hub dihar. Menteri kabinet uba Methodius Dekar ula pli ya kata ke program. Katong jong ka cooperative week kalong ban penklan ya ka benta ki cooperative society ha ka bakenti we ka yo kokot. Bat ha ka ba penklan ya ke jing ajing syakri na ka liang kiri pat ba da ka jingi tri lang kum ki kin hun ka tenat ko operation nen ka sini kala pleru ya ka e newsletter bat ya ka RCS office portal na ka benta ban kentiu ya ka kum tri kam ba kan long ka step ka ba kam shai kam bet bat ka bakat kum ka juk menta ka tu ni ka kubor kala kut ka bala wan sepi na ka akas bani shalong ha ka por prabaji ngi ne sopat ba ka deli station na ka benta ki kubor ki ban wan na ka

কেনেকেদিক আকাশবাণী শিলং খবর বানপুলে দা ইলাসিউডর সিনরাম কিমাত কিবা কংসান জং খবর মিনতা কজানমি পিনলং সামিট লেভেল টপ উমিনটি রংবা দুগরি নরেন্দ্র মোদি বা উমিনটি রংবা দু জাপান সানে টাকাইছি হানিউ দিল্লি ফা জিংথ সরকার খুমি শাহ কাব মেহতা হালোর জিং পিনত্রৈ কাম বিনতা কথমাই হাক হোয়াটসঅ্যাপ হ ইন্ডিয়া প্লি উমিনটি রংবা কনরাদ সংমাই হাক বোর্ডিং বিল্ডিং কথমাই হাক পাইন মাউন্ট স্কুল হা শিলং প্লি উমিনটি রংবা কনরাদ সংমাই হাক শি থ্রাইভস প্রজেক্ট হা শিলং বানকিন তেউ ইয়াক মেনস্ট্রুয়াল হাইজিন কি খবর কিবাবনিয়া কে ইন্ডিয়া বট কে জাপান হে কে লসই বুন্দলি কি সস্কুলার কিবা কিনথোপ নদু কে ইয়ক কট কে এনার্জি সিকিউরিটি ফার্মাসুটিক্যাল কি বরিয়াদারি বট কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাদিয়ান কে জিঙে করেন হাপদেং উমিন্ত্রি রংবা দু রি নরেন্দ্র মোদি বট উমিন্ত্রি রংবা দু জাপান উসানে টাকাইচি হাবা আইজিং করেন সে কি লাট পথাই খুবর উমোদি উল অং বা গদে কে জিঙে শানিয়া মার্কলিয়াং কাপলা লং কং রিম জং জিঙে ত্রেলাং বাট বারো আর্তলি কি রি কি ডন ইয়ে জো কথং না কমিনতা কে ইন্দো প্যাসিফিক কাবলা লোয় বড় আর্লিয়াং মামলা কিলাই পিনমি রু ইয়েজিং পিনবনা বনেত্রই লং হলোর কে আই বাট কিলাই সো ইয়ে সসকুলার কিন কং এ বনেত্রই লং হাকতনা দিয়াদারি কে ইন্ডিয়া বা জাপান কিলা সদাং সু সু সেয়েক বায়োগাস কসিনজাম বনসেং ইকশি হাজার তলি কি কারখানা সনা স্পো বায়োগাস বট স্পো অর্গানিক হাকল লেঙ্গি ইন্ডিয়া কাসেন্দ্র জুয়াই হিনে ক্লাপনবনা বনরাখি কামসা বে দিন খ্লাম কবাশি সেন চিসনাম নদু কহন্রিও হদু কখন্দাই তরিক উনাইতু হাবা ক্রঞ্চ কিলাত ফাতাই খুবর উপ্রেসিডেন্ট উবা হারকুলিস টয় উল অং বকি জিংপন খ্রে কিলা ইয়াত বে চখমান দা কজিং কৃষা নগিতনা সরকার কি বফের বফের উডলয় পুরামন কিনজিং উল কৃপাত এক জিং ত্রৈ লং জুগি পাইবা বাদ উল কন্তুই কি ব্রেও বন পেন্ডুনা এক জিং পেন কাম কালি নামার অন পেন বেদ কি সুরক কি ইয়ো কি হাত বকি জাকা ইয়ং কালি হাগা পর বপন লং ই কতামাসা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা উরাইকি খারবুকি উল অং বলাপন খ্রে ভাই কজিং পেনিয়া কি কালি দা কজিং ত্রৈ লং বকতনাত পুলিন উ জেনারেল সেক্রেটারি বা আরওয়ার্ড কি সুমের উলে থরু বলা খত সঙ্গ ভাই উমেন্ট্রি রংবা খজলা আসাম ও হিমন্তা বিশ্বাস শর্মা কুমু কংসান হাগা সিং পিনকোড এক তামাশা হাগা খন্ডাই তরিক উ চিফ ইলেকটোরাল অফিসার উ ডক্টর বি ডি আর তিওয়ারি হেন উল অং বা মেঘালয় কালাসাম শিলা খাটখন্ডাই হাজার